এই দুনিয়ারে বিনা স্বার্থরে যদি কে ভালো পাউছি তাহলে কেবল জনে হি সেহি আউ সে হেউছি মা।

0: তেবে বন্ধু এমতি সুন্দর ভাবনা আউ সুন্দর চেতনার আরম্ভ করিবা
1: আপনক সহিত মধুর আলাপ আউ মনুছুয়া গীতর যুগলবন্দী মো পছন্দ।
0: দেখিনবা কি অছন্তি আমো সাথী আমো পাখরে পুনি ফোন কল রে।

0: আরে পূর্ণিমা, আস আস ভিতরক আস। একা না আউ কে সাথে অছন্তি?
1: না স্যার, মু একা।
0: হও এই সোফার বস, তেবে মো নিমন্ত্রণ রক্ষা করি।
1: না স্যার, মোর কিতটা সাবজেক্ট টিকে বুঝিবার দিলা তো।
0: ঘরে কেবল ঘরই কথা, পাঠ কথা কলেজ রে। তেবে আজি নহে, অন্য কেবে আসি বুঝি নেব। তুম পাই আম ঘরর দ্বার সর্বদা উন্মুক্ত।
1: স্যার ঘরটা এত শুনছেন, আই মিন ম্যাডাম কে পিলা পিলি কি নাহতি বোধে?
0: আরে না না না, এক্স্যাক্টলি তা নহে, সমস্তে অছন্তি। হেলে কি কোন অবস্থারে? আচ্ছা এই দেখো, সেই ফটোকে দেখো, সে হচ্ছে মোর ধর্মপত্নী।
1: স্যার ফটোরে ফুলমাল তলে ধূপদানি।
0: হ্যাঁ পূর্ণিমা, সে বর্তমান স্বর্গরে, আমি কেবল তাঁকরি ছায়াকে জাবুড়ি ধরছু।
1: আপন রি ম্যারেজ কলেনি স্যার?
0: খোঁজিছি পূর্ণিমা, অনেক খোঁজিছি, হেলে প্রতিটি হৃদয়ের কোণ পাইছি জানো? হাঁডি তলর কলা পরি জমি রয়েছে মেচাই স্বার্থান্ধ অরন্ধ। আমি গবেষণা করু করু অনেক বর্ষ অতিবাহিত হয়ে গেল পরে আজ তুমঠারে পাইছি প্রকৃত মণির সন্ধান। তুমি চাইলে
1: আপনার কি সাহায্য করে পারি স্যার?
0: তুমি চাইলে নিশ্চয়ই পারিব পূর্ণিমা, তুমি চাইলে ধু ধু মরু বালি তুষারপাত করে দেব।
1: মতে ক্ষমা করন্তু স্যার।
0: হ্যাঁ
1: মু অক্ষম, খরে মোর রোগিনা বাপা আই মিন রিউমাটিক ফাদার পুনি দুই দুইটা পুনি সমস্ত মু ফেরিবা পাটাকু চাই বসিছন্তি স্যার।
0: আরে না না, মু তোমাকে পিঞ্জরে বদ্ধ করিবা চাই, সে সে পুনি পূর্ণ স্বাধীনতা রে।
1: না স্যার, তথাপি অসম্ভব, আপন মতে ঠিক ভাবে বুঝি পারু না মু কোন কইবাকু চাউচি, আউ খোলি কইবাকু মতে বি সংকোচ লাগুচি স্যার।
0: তুম মনের যদি কিছু থাকে তবে খোলি করে কহ পূর্ণিমা, মু কথা দেউছি, সেতে নিষ্ফল হলে বি পূর্বপর সম্পর্ক অব্যাহত রহিব।
1: আপন মো গুরু পিতৃতুল্য, আপনক মনরে মু দুঃখ দেবাকু চাইনি স্যার, তেবে তেবে আপনকর এই পরিপক্ক বয়সরে যৌবন উন্মাদ কিছু শোভা পাউনি স্যার।
0: ও আই এম সরি, আই এম সরি পূর্ণিমা, মোর বোধে বুঝেবার টিকে ভুল হয়ে গেল। তবে ছাড় সে কথা, তবে মোর পত্নী বিয়োগের মু গভীর মর্মাহত হয়েছিল সত, হলে সেতবেলকু মোর গোটি পুয় থাকে, সব দুঃখ ভুলাই দিয়েছিল তার গুলগুলে হস টিকক।
1: কই সে পুয় তো কোটি দেখা যাও না?
0: সে বর্তমান দিল্লিরে, মু তারি ম্যারেজ পাই প্রপোজাল করছিলি।
1: তেবে বি মু নাচার স্যার, কারণ মো বাগদতা মুই পে আসুচি স্যার।
0: আরে না না, প্রপোজাল না হলে নাই, স্টুডেন্টস হই। আরে তুমি লঞ্চ পাই নিমন্ত্রণ করছি, ন খাই তুমি এমতি চালিব? আসো এই ডাইনিং টেবিল কো আসো, মু কুক কো কহুচি সে আম পাই পরসিব।
1: এ ই কোন ই তো সঞ্জয়ঙ্কর ফটো, হেলে স্যারঙ্ক ডাইনিং টেবিল লাগে মিতি স্যার?
0: হ্যাঁ
1: এ ফটোটি,
0: হ্যাঁ ইয়ে মো পুয় সঞ্জয়, মু ইয়ারি কথা কহুছি।
1: মু তবে আসুচি স্যার।
0: আরে লঞ্চ?
1: না স্যার, পুনি কেবে। তাপরে আমা বিষয়ে স্যার সব শুনিলে, জানিলু মিনা সে মতো একাথারে তাঙ্ক ছাত্রী কন্যা আউ বধু রূপরে দেখুথান্তি।
2: হেলে নানি, থারে ভাবি দেখিলু, জনে সহপাঠী ভাবরে সঞ্জয় বাবু ও জনে ডাক্তার হিসাবরে তো স্যার যাহা করছেন্তি সে জায়গায় যিয়ে থিলে বি সেইয়া করথান্তা। হেলে সন্যা ভাই, সন্যা ভাই আমা পাই যাহা করছি তা জায়গায় অন্য কেই থিলে বোধে সেতি করি নথান্তে।
3: আই আই আই শুনুছ কোন গলবা হেটি, তোম ঝিও কোন কহুচি শুনুছ? মালো তা কথা শুনি তো মো মুন্ড কোন হেইগলানি।
4: হ্যাঁ মু আরগরে তাই সব কথা শুনিছি পূর্ণিমা, সে তাও ছুয়া হি নাই, যাহা করুচি ভালো মন্দ বুঝি বিচারি করু, তাকু জীবকু আমর বা বুদ্ধি কেতে অছি কইলু।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ওপা, চাকরি মিলি গলা।
4: আরে বাহ, অভিনন্দন। এবে বহুত গুড়াই শপিং।
3: ওপা, নুয়া মোবাইল, জিন্স, জ্যাকেট।
4: রহি যা রাজকুমার, স্যালারি পূর্বরু খরচ।
3: ইনস্ট্যান্ট লোন বি তো মিলুছি।
4: প্রথমে বাজেট বনেই বাসি, তারপরে খরচ কর।
3: কিন্তু ওপা
4: দেখ, রোজগারর গোটিয়ে ভাগ সঞ্চয় কর, কিন্তু পার্টি দেবাকু হি পড়িব।
3: ওপা, পার্টি মোরো, বাজেট তোর।
5: আরবিআই কহে
6: সঠিক আর্থিক আচরণ রক্ষে আপনার সুরক্ষার ধ্যান।
7: তিনটা কলেজ রে
8: ব্যস্ত হনা,
7: ফিস তো দেখো।
9: কোন খবর?
10: কোন হেলা?
8: ফিস রো টেনশন।
10: রাহুল রো ব্যাংক অ্যাকাউন্ট তো আছে, তো রাস্তা ক্লিয়ার। ব্যাংক রো আবশ্যক অনুযায়ী স্টুডেন্ট এডুকেশন লোন ইজিলি মিলিব, যেউথিরে 4 লক্ষ টাকা পর্যন্ত, নো কোলাটেরাল।
11: সিএ কোটি
10: মিঠা। আরবিআই কহে
2: কর সঠিক আরম্ভ, হুয়া ফাইনান্সিয়ালি স্মার্ট।
12: কাস্টমার কেয়ার তরফরু ফোন আসিছিলা, কহুতিলে তোমার 50,000 রিওয়ার্ড পয়েন্টস এক্সপায়ার হেই যিবো, এই লিংক পরথি এপিকে ডাউনলোড করি নিয়ন্তু।
13: ঠিক লাগুনি, স্ক্যাম বি হেই পারে।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: কার্যক্রমের পরবর্তী কণ্ঠশিল্পী শেখর চন্দ্র ঘোষ শিল্পী কণ্ঠে মীনাক্ষী দেবী রচনা।

কথা শুনে আজ্ঞা সমস্ত ভয়ভীত হই বলে বাপা কি সত্য করব কি টেকিব ন টেকি পারলে সে পুনে মৃত্যু হব ভীমরাজাঙ্কু কহিলে হ্যাঁ ভীমরাজা সঙ্গে সঙ্গে পহঞ্চি আজ্ঞা সে পেড়িকি টেকিবা পাই প্রস্তুত হলে অহংকার অবশ্য।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: শুনন্তু খঞ্জনি ভজন, পরিবেশন করিছন্তি নিরাকার বেহরা। শিল্পী প্রথমে পরিবেশন করিছন্তি বনমালিতা সংকরচনা।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে।
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: मुटिके देखे ना आ किछि हेनी अच्छा मु गाटा भूला अरे अरे अरे ये कौन अरे अपन मन से दौड़ी पळे जाउ छ काहे की अरे अरे सुनन तो सुमंत बाबू विनोद बाबू अरे दंड पड़े होगा सर अरे दौड़ी पळे सुनन तो
1: আজি নারিমহল কার্যক্রমে শুনিলে নাটক ধাতব সন্তোষ যাত্রা মূল রচনা করে চৌধুরী হেমকান্ত মিশ্র বেতার রূপান্তর গোপাল ছোটরায় প্রযোজনা মনোরঞ্জন দাস এতে অংশগ্রহণ করে কলাকার হলে হেমন্ত কুমার দাস গিরিশচন্দ্র নায়ক নেত্রানন্দ মিশ্র জগন্নাথ মিশ্র জগদীশচন্দ্র হাজরা এবং সুন্দর দাস ভৌণী আপনার তো আমার কার্যক্রম শুনলে কিন্তু কার্যক্রম কেমিতি লাগিলা মতামত দিয়ে চিঠিটি নিশ্চয় লিখবে আমাকে চিঠি লিখবার ঠিকানা হল নারীমহল বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী কটক পিনকোড হল 753-001 আজ কার্যক্রম সুপর্ণা দত্তঙ্কু এইটু বিদায় দিয়ন্তু নমস্কার।

পরবর্তী কথা চিত্র ভিকি বিদ্যাকা ভোওয়ালা ভিডিও গাইছেন সুনিধি চৌহান এবং দিব্য কুমার।

অসরন্তে অপরাহ্নর শেষ গীতটি গাইছেন আলগা ইগনিক এবং সুনিধি চৌহান কথাচিত্র জানুয়ারি।

0: অজনা লিঙ্ক ক্লিক করতে না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে
2: আরে এটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: প্রচার করছো কার্যক্রম যুববাণী।

0: দিন আও অবশিষ্ট উদাস জীবন।
1: বন্ধু, আজি সন্ধ্যা আকাশে উদাসী একলা সন্ধ্যা তার মনে পকাই দিয়েছে সরু নথিবা বিরহর গোটি স্মৃতি চিহ্নকু। সেই চিহ্নটি এই পৃথিবীরে বিরহর চিত্র প্রতিমা শ্রীরাধা।
0: জানিছু প্রতীক্ষা, এমিতি লাগে যেমিতি প্রিয়তম কৃষ্ণঙ্কর নথিবা পণকু যেতিকি ভোগিছন্তি শ্রীরাধা, তাঙ্ক বিরহকু প্রতিক্ষণ ঠিক সেতিকি হুয়েত ভোগিছন্তি কবি রমাকান্ত রথ।
1: হ্যাঁ, সেয়া হয়ে নথিলে তাঙ্ক বিধুর লেখনী রুকোণ ঝরি আসিথান্তা বুন্দা বুন্দা হয়ে এতে লুহ কবিতার রূপ নেই। সেই লুহরু কেই বুন্দা আজি টেকি দৌছু বন্ধু আপনক অঞ্চলরে।
0: সভি শুনিলে তুম বংশীশ্বর, সভি ভাবিলে তুমি তাঙ্কু ডাক না ধরি, সভি পিন্ধিলে নিজ চাহিদার আয় অলঙ্কার ঝলমল পাট পীতাম্বরী।
1: গভারে খঞ্জিলে ফুল কপালে ছাতিরে চন্দনরে কেতে চিত্র কলে, আখিরে গজ্জল পিঁধি দেহ মহকাই নিজের আকার সবু নিরাকার নাগর তুম নিকাঞ্চন কোলে সমর্পিলে।
0: তোমার চেহারা নাই, তুমি রাতে পরে লিভাইছ সবু বাট যা আসবার, মো ছড়া কে সে বুঝে তুমি কি অধৈর্য, তুমি পুনি কেড়ে সুকাতুর।
1: সাঙ্গরে ন আনি কিছি মু আসিছি, তেণু তুমি ছুঁইবি না কি দেখিবি না, মু জানিপারিবি না কেউ মানে শুই সারিলে কেউ মানে রহিছন্তি চাহি।
0: তুমি যেবে বন্ধ কর বংশী বজাইবা, তোম কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়েযা পরে শুদ্ধ নিঃশব্দতা পরি প্রত্যেক থর মু আসে তুম নিঃশব্দ ডাকরে।
1: মু জানে ফেরিবি, মু জানে ফেরিবি, আজি রাতি সরিগলে পুনি মো ঘরকু আউ পুনি মো মৃত্যুকু।
0: মু কিন্তু আসিবি কালি রাতিরে, তাপরে প্রত্যেক রাতিরে ফেরি তোমারি পাখকু আসুথিবি, যে পর্যন্ত মু নিশ্চিন্ত।

শ্রোতা বন্ধু, সময়ের গতি নিরন্তর আগকু আগকু, না তাকে দেখি হুয়ে না তাকে অটকাই হুয়ে। সময় কণ তা বিষয়ে টিকে ভাবিলে হি যথেষ্ট। সময়কু নেই কেতে কবি লেখক দার্শনিক সেমানক ভাবনা প্রকাশ করেছেন সত, কিন্তু সময়কু ফেরি পাইবার সূত্র দেই পারি নাহান্তি। তেণু সময়কু অতি বলবান কুয়া যায়। বর্তমান বা বাস্তবতাকু স্বীকার করিবাকু সময় হি শিক্ষা দিয়ে। সময় কালপাত্র নেই প্রতি ঘটনা ঘটুচি, তারি মধ্যে আম জীবন ও সমাজ চালিছি। সময় বিষয়ে কইবার উদ্দেশ্য টিকে অতীতকু ভাবিবা। আজ মে মাস 10 তারিখ, ইয়াকু ক্রান্তি দিবস ভাবরে আমি পালন করুছে। কারণ কুহাযায় 1857 মসিয়া মে মাস 10 তারিখে আমার প্রথম স্বাধীনতা বিদ্রোহ ইংরেজ সরকারঙ্ক বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। 1857 রু 2026 মসিয়ারে আমি পৌঁছেছে। সেই দেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামী মানে আজ আম পাখে নাহান্তি সত, কিন্তু তাঙ্ক স্বপ্ন সাকার হয়েছে। সময় হি তার সাক্ষী রয়েছে। মানুষের আয়ুষ সীমিত, কিন্তু সমাজ বা দেশের আয়ুষ অকল্পনীয়। কিন্তু আম প্রত্যেক কার্য নিজ জীবনকে সুন্দর করা সহ সমাজের মঙ্গল কল্পে হওয়া দরকার, যাহা আম পরবর্তী পিঢ়ি উপভোগ করে পারিবে। আজ বি মাতৃদিবস, মা ও মাতৃভূমির ঋণ শুঝবা কষ্ট। কৃতজ্ঞতা সারা।

আজির বন্দনার পরবর্তী কণ্ঠশিল্পী ভিকারী চরণ বড়, শিল্পী গাইছেন্তি কবি সূর্যঙ্ক রচনা কেহি সরিকি প্রভু পণি নীলাদ্রি কেশরিকী।

শ্রোতা বন্ধুমানে শুনিছন্তি বন্দনা আকাশবাণীর পরবর্তী ভক্তিগীত গাইছন্তি রুদ্র নারায়ণ মহান্তি, শিল্পী গাইছন্তি মহেশ্বর পণ্ডাঙ্କ ରଚନା। ଢାଳି ଦିଅ ତୁମ କରୁଣା ଅମୃତ, କରୁଣା କର ହେ ସାଇଁ, ବିଞ୍ଚି ଦିଅ ତୁମ କରୁଣା ବିଭୂତି, ଆନ କିଛି ଲୋଡ଼ା ନାହିଁ।

অজ্ঞান, অচেতনতা ও বিভেদ এই বিরোধী শক্তিগুড়িক এই সুন্দর পৃথিবীক অন্যায় ও দুঃখপূর্ণ ক্ষেত্রে পরিণত করেছেন। কিন্তু ভগবান এসব শক্তি উপরে বিজয় লাভ করা নিমিত্ত কার্য করছেন। যেতে সময় লাগু না কাহি ভগবান বিজয় সুনিশ্চিত। শুধু অনুচিন্তা উপস্থাপনা করেছেন সংগ্রাম কেশরী সিং।

0: বাজে কথা বন্ধ কর।
1: শোন মো কথা, তুই ইয়ারকু কইলা গোটেবাকু যাও না?
2: হ্যাঁ যাই তো।
1: ভালো থিবা কইলাকু টুকেইরে পুরো আউ পড়ি পাউঁশ হয়ে যাইথিবা কইলাকু ফোপাড়ি দৌ না?
2: হ্যাঁ দিয়ে।
1: মু অবিকল সেমিতি পড়ি পাউঁশ হয়ে যাইথিবা খণ্ডে কইলা এইঠি পড়ি রইছি, তো টোকেইরে পকেইবু তো হুতাশরে কলিজা তোর দি খণ্ড হয়েছি বলো।
3: হরিওং তৎসৎ হরিওং তৎসৎ।
1: আরে গ্রহাচার্য, সূর্য কোণ আজি পশ্চিমে উইলা কি আপন হঠাৎ এই জায়গায়?
3: শুভ খবর গুরু, জানিছু তো সাঙ্গ বাবুর বাহাগর তিথি স্থির হয়ে গেল, এই লাগে মো পাখু লগ্ন গণনা করে গলা।
1: আরে বাহ, লগ্ন কেবে স্থির হল?
3: মঙ্গল ঘরে শনি রয়েছে, সামান্য বিলম্ব ঘটি পারে।
1: মঙ্গল ঘরে শনি, বেবিলির বোপা এতে ষণ্ড পুড়িবে কে?
3: সেইপাই আসন্তা গুরুবার কু শুভতিথি দিয়েছি।
1: বলাইছি
3: কথা কোণ কি গুরু, মু তো পাখু গোটা বড় আশা নেই আসিছিল।
1: কোন্তু কোন্তু।
3: পুয়া কলেজের না লেখিবা পাই কহুছি, টঙ্কা 200 খণ্ড যদি মিলিথান্তা।
1: কোণ কহুছন্তি মো জৌতিসে, আপনক পুয়া এতে পাঠ পড়িলানি কেড়ে বকটে হেইছিলা দেখতিল তাকু, এমিতি নিরাশ হই কাই কহুছন্তি? সারা জীবন তো অভাবের রহি তাকু এতে দূর পড়াইছন্তি।
3: হ্যাঁ গুরু, সেই অভাব যোগু তো পাখকু ধাই আসিছি।
1: কিছু চিন্তা করন্তুনি, বর্তমান মো পাখরে তো ফটা পাউলাটা বি নাই, শুনুছি আজি লবঙ্গ ব্যাগিন আসুছি বাবুর কৌশল, আউ আপনক ভগবান যদি ধোকা ন দিয়ন্তি আপন দিনে দুই দিন ভিতরে টঙ্কা পাই যিবে।
3: মু তেবে আসুছি গুরু। হরিওং তৎসৎ হরিওং তৎসৎ।
2: এই গুরু, মোর গোটে ছোটিয়া কথা রখিবু।
1: কোউ কথা?
2: মোর টঙ্কা পিসা ধন সম্পত্তি কিছু দরকার নাই, মো খালি টিকে বচন দরকার।
1: কি বচন?
2: তু মো রাণখাই কহ, এণিকি ওয়াগিন ফাঙ্গিবা ধন্দা তু ছাড়ি দেবু?
1: ছাড়ি দেবি, তবে চলিবি কেমতি?
2: ঠিক চলিযিবু, কিছু দিন ফকিলা রহি মাটি কামুড়ি পড়ি রহ, হেলে চোরি করিবাটা তু ছাড়ি দে, মু পণত পাতি তোতে ভিক্ষ মাগুছি গুরু।
1: অসম্ভব, বাগিন ন ভাঙ্গিলে মু বঞ্চি পারিবিনি।
2: এমিতি আউ কেতে দিন করিবু কহিলু? লোকমানে কেতে দিন তোতে এমিতি চোর বলে কহুথিবে? নাই গুরু নাই, এ খারাপ কাম তু ছাড়ি দে, মতে কথা দে গুরু, মতে তু কথা দে।
1: সকুলি
2: কন হেলে এমতি অন্ধারে বসছু যে?
1: খুব থকি পড়িছি, কেতে আউ বোঝ বহিবি, এনে পেটর ভোক কহুছি কাম কর, তেনে মন কহুছি আরাম কর।
2: খাইবাকু বাড়িবি?
1: হ্যাঁ, পাটিকে কিছু ভালো লাগুনি।
2: তাহলে রুটি পেঁয়াজ সঙ্গকু আচার নিয়ে আসছি।
1: হো দে সকুলি, মু আজি সিদ্ধান্ত করিছি।
2: কি সিদ্ধান্ত?
1: তো কথা রখিবি, বাগিন ভাঙ্গিবা কাম ছাড়ি দেবি।
2: সতরে তু সত কহুছু গুরু?
4: গুরু গুরু, মোর সবু সরিগলা গুরু, সবু সরিগলা, মোরি আখি সামনে গরিবর ইজ্জত লুট হইগলা গুরু।
1: কান্দনা সন্তু কহ, কোন হইছি কহ?
4: গুরু, মু ঘরে তালা পকে বুদ্ধ জয়ন্তী উৎসব দেখিয়াকু বস্তি ভিতরক বাহুথিলি, মতে সে চাবি মাগিলা, তাহাতে এত বড় ছুরি, মু ডরিগলি গুরু, মো হাতুর চাবি খসি পড়লা, আউ সে ঘর ভিতরে জবরদস্ত পশি মো ঝিওর সবু কিছু লুটি নেইগলা গুরু, সবু কিছু লুটি নেইগলা। দিন কেইটা পরে তার বাহাগর হইতা, এবে মু কোন করিবি গুরু, কাকু আউ মুহ দেখাইবি?
1: কান্দনা সন্তু কান্দনা, সে হারাম যারা শঙ্কর সেট কথা মু বুঝিবি।
4: আউ কোনটা ভালো হবো, মো ঝিওর ইজ্জত কেন আউ ফেরি আসিব না?
1: চালিযু কোণ তো ঝিওর অবস্থা কোণ হব?
4: কোনটা হব? গরিব ঝিও, কার রক্ষিত হয়ে রহব, নহলে কুয়ো পোখরীকে ডেই জীবন হারি দেব। মু যাউছি গুরু,
1: চিন্তা করনি শান্তু, তো ঝিওর বাহাঘর দায়িত্ব মু নেলি, আজিঠু মু তার বাপা, তা বাহাঘর মু করেই।

0: দাগ দিন গুরু দেখ দেখ আমার মাস্টার কেমতি নাচছে দেখ দাগ দিন
1: আরে মোর ধারণা ছিল নাচি আসে না মু তো খুব ওড়িয়া নাচুছি আর
2: বুঝিলু বেবিনি শান্ত ছোর বাহাগর সে খুশিরে আমি সমস্তে নাচিবা আরে চালুনু আমি বি নাচিবা
3: আবে মাস্টার পরযাত্রী দল আসলে কি নাই যাইতে
1: আসি গুরু 10-15 মিনিট ভিতরে আসি পৌঁছিবে জানে আচ্ছা আচ্ছা কহু যদি মুজাকে মু দেখে
0: গুরু গুরু খবর আসিগলা গুরু বড় ট্যাক্সি আসি হাইওয়ে উপরে পৌঁছি গলা আম তরফ সব রেডি গুরু খালি সে বদমা শঙ্কর যদি কিছু কাণ্ড করিব সে
3: কন করিব
0: এই শান্ত ঝিও বিষয়ে যদি মর কানে
3: তাহলে শঙ্কর কু জিয়ন্ত ছাড়ি দেবি নাই মু রাণ খাই কৌচি শলাকু এমিতি ধুলে করিবি যে লোক বি চিনি পারিবনি
1: গুরু বুঝল গুরু গুরু গুরু গুরু বরফ হয়ে যাওয়া কু বসে লেনি গুরু সে পাজি শঙ্কর তা কান সব পড়ি দেইছি না কোন
3: শঙ্কর মু তোতে
1: গুরু গুরু টিকে ধৈর্য ধর মু বড় বাপা মু নিয়ে আসি সাঙ্গরে
3: আসন্ত আজ্ঞা আসন্ত এট বস বস
4: না তম ভলি পাপি বাম কাতরু পানি ছুইলে বি দোষ লাগিব কোন কহিবা কথা জলদি কো
3: আজ্ঞা সেমিতি কথা কহন্তুনি আজ্ঞা ঝিটা চরিত্র খুব ভালো তা বিষয়ে শঙ্কর কথা আপনার ভুলে যাতে
4: আরে বা যে ঝিউ বলৎকার করা যাই সে হব মো ঘর বহু অসম্ভব
1: এই খবরদার খবরদার
3: না মাস্টার না যেতে হলে আবে পরা কন্যা পক্ষ আজ্ঞা মো প্রতি টিকে দয়া করন্তু বাহাগর পাই মনা করন্তু না
4: আজ্ঞা না না কদাপি নহে
3: আজ্ঞা মু আজ পর্যন্ত কাহারি আগে মুন্ড নুই নথিলি হলে আজ মো ঝিওর মঙ্গল পাই আপনার গোড় তলে এ পগড়ি থই দৌছি আজ্ঞা তাকে আড়ে দিয়ে যাতু টি
4: থাও থাও আসি মানে বড় ইজ্জত মালা আরে হঠাৎ সে পগড়ি শুক্রু ধনুয়া এ মাধ বড় গুলো ফেরি
3: চলো কথা টিকে শুনতু শঙ্কর সেঠ আজ তোরি যোগু মো পগড়ি অন্যর গোড় তলে লটিলা মনে রাখ শঙ্কর শেঠ ইয়ার প্রতিশোধ মু নেবি নেবি আর জরুর নেবি
5: এরে চমন ভারি তো কোন হসুছ
6: বুঝিলা শেঠ বড়িয়া মজা হলা
5: কোন হলা
6: বড় রাত্রি ফেরি গলে অপমানে গুরুর মুহ কলা পড়ি গলা প্রতিশোধ নেবা কসম খাইছি কিন্তু মু ভাবুছি সে এটিকে জরুর আসিব
5: গুরু প্রতিশোধ নব মোটু বুঝিল চামন বাগিন ভাঙ্গিবা কামটা হয়তো সহজ হয়ে পারে হলে শঙ্কর শেঠকু জিণবা এতে সহজ নুহ গুরু যদি এটিকে আসে না সে তো ফেরিব নাই ফেরিব তার লাস সেতে লাগি সব ব্যবস্থা হয়ে সারিছে শেঠ গলির সব দোকানে সোডা বোতল রখা যাই আর রামপুরী গুন্ডা মানে এসিড বল্ব ধরি ছকি রয়েছেন
6: সাব্বাস
5: গ্যাং সব টকম কইছি গুরু কে মারি মারি নাড়ে ফোপাড়ি দেবে
6: সাব্বাস চাওয়ান সাব্বাস
5: কি আসিলা সেট গুরু আসিনি তো
6: আরে ডরুছু কাইকি পোস্টম্যান হয়েছিব যা খোল যা
5: সেট সেট গুরু
3: তোর হিসাব নিকাশ করিবা কু
5: মোর হিসাব নিকাশ করিব তাহলে তো তোর মরণ আজ দেশ গুরু শুক্রা যাবো
3: নাই নাই নাই আবে সেমানকু কোন ডাকুছু অন্তিম বেড়ারে ভগবান কু ডাক ভগবান কু
5: গুরু
3: দেখুছো এই দেখ মো হাতরে ভুজালি কু দেখ
5: গুরু আউ পাদে আগু গানে কই দউছি
3: ছোট্র কুকুর
5: গুরু
3: শান্ত ঝিয়ার ইজ্জত লুটি নেইছিল পরা
5: গুরু
3: নে নে নে তার পুরস্কার নে
7: বাবু শঙ্কর কু খতম করে দিয়ে আসিলি তো মন কোন কহুছি
0: পুলিশ আসিব আউ আমুক ধর নব
1: আর সে কথা

শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্রর কার্যক্রম প্রচারিত হচ্ছে 308.6 মিটার তথা 972 কিলোহার্জ যোগে। এই কার্যক্রম ডিটিএইচ এবং নিউজ অন এআইআর আপ মাধ্যমে মধ্য প্রসারিত হচ্ছে। শুনন্তু আমার আজ প্রচারিত হওয়ার থিবা কতটি কার্যক্রমর সূচনা। অবলাগিত প্রচার করব দিন 11:10 কণ্ঠশিল্পী বাড়কৃষ্ণ দাস, শ্যামামণি দেবী এবং বিশ্বনাথ রাও। ওড়িশী কীর্তন দিন 11:30 পরিবেশন করেছেন প্রভাকর গুঁই এবং সাথী। শ্রোতা এসএমএস মাধ্যমে হিন্দি এবং ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম মঞ্জুর মধ্যাহ্ন দিন 12টায় ভাস্কর প্রধান এবং সাথী পরিবেশিত মৃদঙ্গ বাদ্য দিন 1:10। নারীমহল প্রচার করব দিন 1:20। আলাপরে শুনবে গায়িকা সরিতা আচার্য সাক্ষাৎকার। ওড়িয়া কথাচিত্র গীত দিন 2:45। অসরন্তি অপরাহ্নে হিন্দি কথাচিত্র গীত অপরাহ্ন 3টায়। শ্রোতা এসএমএস মাধ্যমে ওড়িয়া আলবম এবং ওড়িয়া লঘু সঙ্গীতর কার্যক্রম চিরহরিত অপরাহ্ন 4টায়। সমবেত কণ্ঠরে দেশভক্তি গীত অপরাহ্ন 4:55। এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম অপরাহ্ন 5টায়। যুববাণী অপরাহ্ন 5:30। গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর সপ্তম ভাগ সন্ধ্যা 6:10। যুবশক্তি সন্ধ্যা 6:30। এতে বিষয় রয়েছে বৈষয়িক শিক্ষা এবং যুব সমাজ। আলোচক প্রফেসর ডক্টর চিন্তামণি পণ্ডা। ওড়িয়া কথাচিত্র গীত প্রচার করব রাতে 7:02। জেলা হালচালে শুনবে কলাহান্ডি জেলা সম্পর্কে রাতে 7:25। কৃষি সংসার রাতে 7:30। এতে সফল চাষী সারদা রায় শুনবে সাক্ষাৎকার। হিন্দি কথাচিত্র গীত রাতে 8:02। অনুজা তারিণী মিশ্র গাইবা ওড়িশী গীত শুনবে রাতে 8:30। পব্লিক স্পিক রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি রাতে 9:30। নাটক কুহুড়ি শুনবে রাতে 10:02। রচনা পৃথ্বীরাজ পাত্র, প্রযোজনা গৌর পটনায়ক। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া বংশীবাদন রাতে 10:30। শ্রোতা বন্ধুমানকু এটি পুনিথরে কহি রকুছু নারীমহল প্রচার করব দিন 1:20। আলাপরে শুনবে গায়িকা সরিতা আচার্য সাক্ষাৎকার। শ্রোতা এসএমএস মাধ্যমে ওড়িয়া আলবম এবং ওড়িয়া লঘু সঙ্গীতর কার্যক্রম চিরহরিত অপরাহ্ন 4টায়। এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম অপরাহ্ন 5টায়। যুববাণী অপরাহ্ন 5:30। যুবশক্তি সন্ধ্যা 6:30। এতে বিষয় রয়েছে বৈষয়িক শিক্ষা এবং যুব সমাজ। আলোচক প্রফেসর ডক্টর চিন্তামণি পণ্ডা। কৃষি সংসার শুনবে রাতে 7:30। এতে শুনবে সফল চাষী সারদা রায় সাক্ষাৎ।